কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়ার শুনবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: শরীর আকুলতা।
1: ধন্যবাদ, খুবই সুন্দর। আমি আন এগৰাকী ছাত্ৰীৰ ওচৰলৈ আহিছোঁ, তোমাৰ নামটো?
2: নমস্কাৰ, মোৰ নাম বৰ্ণালী দাস।
1: তুমি কি কৰি ভাল পোৱা?
2: মই কবিতা লিখি ভাল পাওঁ, মাজে মাজে আবৃত্তিও কৰোঁ আৰু কিছুমান ফিকশ্যনেল চিনবোৰৰ তেনেকৈ লিখা মেলা কৰোঁ।
1: তেন্তে তুমি কবিতা আবৃত্তি এটা কৰি শুনাবা আজি?
2: নিশ্চয়, আজি মই এটা হিন্দী কবিতা আবৃত্তি কৰিব বিচাৰিম। কবিতাটিৰ নাম হৈছে মেঁ তুমি ফিৰ মিলুংগী। মেঁ তুমি ফিৰ মিলুংগী, কহাঁ কেছে কিছ তৰহ মুঝে সব পতা হে, জৰুৰ তুমাৰী সুবহ কি পহলি চাই মে ইলাইচি বনকে মহকুংগি, য়া জেছে পত্তি চাই কা ৰং স্যাহ কৰতি হে, মেঁ আপনে ইশ্ক কি এক চম্মচ ডুবোয়ে গৰম চাই কি পিয়ালি বন তুমাৰী মখমলী জুবান পৰ লগুংগি, মুঝে পতা হে ঠিক কহাঁ কেছে কিছ তৰহ মেঁ তুমে ফিৰ মিলুংগি, য়া এক পেকেট মে বেঠি মিলুংগি জেছে খোল কে তুম এক সিগারেট নিকাল আপনি উঙ্গলিও সে তরাশতে হো, মেঁ উস ধুয়ে কা এক লম্বা সা কাশ বনকর তুমারে হোঠো সে মিলুংগি, তুমারে সাসো সে কুছ দের বাত কর সুকুন কি এক গহরি আহ বনকে তুমারে ছাতি মে রহুঙ্গি, মুঝে পতা হে ঠিক কহাঁ কেসে কিস তরহ মেঁ তুমে ফির মিলুংগি, মেঁ অর কুছ নহীঁ জানতি বস ইতনা জানতি হো কে বক্ত সে জুঝ কর নসিব সে চির কর রেখাও কো তোড় কর তুমে আনা পড়েগা, অর আগলে হর জনম মে মেরা সাথ নিভানা পড়েগা, মেঁ ভি জুঝুঙ্গি চিরুঙ্গি তোড়ুঙ্গি বক্ত নসিব রেখায়, অর তুমে ফির মিলুংগি, মেঁ তুমে ফির মিলুঙ্গি।

0: কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড।
1: খবর খবর খবর দা,
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও। দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার।